আদিমি বড়ুয়েগম ওয়া হাজ্জুগে দুয়া আল্লাহা একলাঙ্গ রসূলাগে কিবেন মিসাকুন্নং ওয়ং এঙ্গেউমেকে মিয়াদাফা হামাকাশরং আল্লাহা একলাঙ্গ রসূলাওয়ানি মুশরিকুঙ্গে কিবেন বারিয়েবেগেন্নে ফাহেতে বামিহু এবাহি মুশরিকুন তাওবা বিজ্জনম দন্নাশে ফাহে এগুইতে বামিহুন নং হেউকম বড়ে আদিতে বামিহু ফরগস দীফিনম ফাহে তে বামি হুন্ন আল্লাহ নুকুলাদ্দে নুলেবেন কং তে বামি হুন দন্নাশে কাফির বি মি হুন্ন বেন দেন আযাব হরিকম খবর খালে ফান দেবাশে

নং এফদ আহদং অন্যানি কিহন কুং হে এহনি থে ব্যামি হুগে মচ্ছং এউরং গদব গেম ফিনম গ্যাথিমাগে খমগে গুড়ম কব্বেস আদি আহদ কব্বেস থে ব্যামি হুন না মেদু এউরেন নুবলানেতে এউরেঙ্গে আঙ্গেন থে ব্যামি হুন রুসানেতে এউরেঙ্গে হিত্ত নুরহিগেম ওয়া হালবে এগে তেরেন গিনমি হুনি ফাসকুমে

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং এদি মিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাই কানি একালাং গে আশ
1: ಮೀ ಇತಿವೇ ರಾಜ್ಯಾಡು ಹಗಡಿ ತೇರ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆಣಿಸ್ತೀನಿ ಮಗ್ರಿಟ್ ನು ಮಾದುವ ಕುತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক মানে ইহসান তরিকা কি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফা তিবায়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবায়া বল্লওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে
1: ಮೀ ದಿವೆಹರಾಜೆಗೆ ಅಡು ಹೈಗಡಿ ಅಶಾಫಿಸ್ ಮಿನಿಟ್ಗೆ ಮಿಗಿಡಿಸ್ತೀನಿ. ಇಶಾಣ ಮಾಧ್ವ ಕುತುಕೆ ಭಂಗಿಯ ಭಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: صحف إبراهيم وموسى. صدق الله العظيم.
1: تيادوسوي كيرت قران كيبون ইশানামা দকুতকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া আদি কীর্তি কুরআন গেনস্তিন মাফাহু মিগড়ি গদিন আলগুন মেন কুরিয়া তানি হিদায়াত মুক প্রোগ্রাম আইকো

0: আসসালামু আলাইকুম। দুনিয়া কালি বাদ দমুং আদি আডো সমুং এ দাওয়া এম হাবে ফরুন নবেস মারহাবা দান দমুং দুনিয়া কালি গমি প্রোগ্রাম আয় কুমি বাদাল কলি আওয়ান মুসা মতলব দুনিয়া কালি গমি প্রোগ্রাম গ আরমে বালা দম হাম জে ফাম বানি হুরমুজ কন্ডোলি গ আমেরিকা ইয়া ইরান হামলা বাদাল তক হামলা তক বাদাল করুম মি মাউলু আদ মি মাউলু গে সরমে তাফসীর দে বানি আরমে গে নজিস মাহমুদ জাওয়াদ ইউসুফ জাওয়াদ মারহাবা গে তো হুরমুজ কন্ডোলি গ ইরান আমেরিকা মেনি মি হার হামলা তক বদেম বাদাল কো ফা মেনা মি হাবর ফতরা ফাসিলাত তক মি কং গিং বদে মি কিহিনে হিগা দিয়ে কামত তো আদি কিহা মি বারে
1: হুটাদ দেহাফতায় হুটা দিদিন এগে ফাহুম মি আমেরিকা রাইস ইনজার দেবী হামলা তো ফাঁসান কবিস এ নোস এখন হুরেফ এ নোয়ে দে রদ্দুগ ইরান ওস পুরো নীতি মন্ডমেস হামলা তো ফাঁসা ফিয়া বার তিমন্ডমেস বার বর্গ দে রাদু দেয় নামে দেন এক এক সব তো কাগুড়ি গেন আমেরিকা কবিস হামলা তো ফিস ফেন নে দেন বরব্বড় বিরু দেখুন এখন কই বরব্বড় মিহিং হাদা ফিয়া মিহিং হাদা নামে ইরান দুবা দা নামে ইরান গাহদোর ফুন্ডা দা নামে দেন উঙ্গসর বরবাহতুকে বিরুদ্ধ দেখুন তাকা এক কবেস ইরানু অতি আমা ইরানু আজমুগা এম বেগেন আমেরিকা কবেস মাগান ফুরসত তাকে নে লিমিটেশন তাকে হুরি আসু এম বিমা হামালাত ফিফেন নে দেন এহেন হুটা মি দে নুসিদা কোন এক কমেসর কা মে বহুরি এই বাইক কালা কান্ত তা হিঙ্গা ফ মিসাল কা ইরানু সে বহুরি তে ওটেন কর তাকা হামালা দিফা আমেরিকা সে বহুরি ইরানু গা বাইক মি মাদনি বোর্ড তাকা হামালা দিফা এ ফাত্তালা সে বহুরি দেখম এই আজ সিজ ফায়া মুলিং রুড়িগেন দাওয়ার কম কান্ডে দেন এই বাগতে আমেরিকা আবিস হাগিগত বাজার আমেরিকা বেনুম বিয়েস আলু হামলা তো ফাঁসা হাঙ্গুরাম কুরমাকি ফাঁসি একা মেন আমা ইরান আকা বেস মি আনে হেম বাদা আমা আমেরিকা হামলা তাঙ্গ অমকি হামা এমন সরবড়ে গেলুন তাকে লিবে কামে হেম দেবরাত কম বেস আসল বেন মেন নোয়ে আনে হামলা তো ফাঁসা এই গেলুন তো বড় কাম দেন মিহিং উট্টা মি বিগত কি আনে মিহার মিহামা তাঙ্কুড়ে বড় মি হামলা তাকে মি বাদল কুরি আসু মি দেন মি হাদ্দি হওয়ান দোস মি ইরানু ইরান দেখুন আমেরিকা হাঙ্গুরাম ফেসিতা এই মিদিয়া মি ফেব্রুয়ারি মগ আশা আসবেন দু মি ফেসি দেন ফেসিতা মিহার মি হাদ্দি হওয়ান দোস দেখাম অল মি দেন মিহিং তিরিশ নদু হাফ হামলা তো মানে মেদুকান্ডা দা দেন এগুত কাম মি অতি দেন মেদুকান্ডা তা গায়ন কাম মাহিঙ্গা দোস ফহম মি মিহার মি হামলা তো বাদল কুরি কম মিস মি লিমিটেড গোত কাম মিদি দেন মিগে দেরিবায়তেঙ্গে বোর্ডে এর রিবায়তে কি আমেরিকা রিবায় আমেরিকা মেবুরানি ইরানু না ইসে হামলা দিনি ইরানু মি হুরমস কন্ডোলি তীরে ওয়াদে ফাই কুরিম ওয়াদে ফাই বোটে আমেরিকা মানাবারে এদের মিদে তীরে গোড়ন তা হুরমস কন্ডোল হুড়ুয়া শেখি আগে আমেরিকা ফাড়ে অপারেশন এবার সিঙ্গি এন তো দেন এদুয়সরুগা ইরানু মাস হামলা দিন আমেরিকাকে মানাবার তাক আমেরিকা এবার সুসুই দেখাম এর গো দেন ওয়াদে ফাই এচ্চেক কামানি মি আমেরিকা পুনাগতম বেজি দেন হুরমস কন্ডোলি নুকুন না গোড়নি ইয়ে তো নুকুন্ন গোড়ে হেদি মা ইরান ইসে হামলা দিন কম নিমি আমেরিকা আগে মানো তাক এদিন রেগ মি হিঙ্গি কম হিঙ্গি এদিন আমেরিকা বুন আগে দিনই মা ইরানু নেমে হামলা দিনি নুকুন্ন গোড়ে হেদি মধ্যে ইরান আবুদস পুনে তামে আতে মানে কন্ট্রোল দর্শক এতে মানে না ও আগে দাক্কা আগে হুদ্দা দিবি কিন্তু কাদে হুরমুজ কান্ড হরে নুকুরে বেনে দেখলাম বেস এই আরবি খান্ড নুকুন্নম বেস আদি আরবি খান্ড গালফু গে তেরে ওয়ান্নম বেস দে এখা গোতক মি আমেরিকা রিওয়ায়ত মি হুনে হেমা এগোতং ইরান হামলা দিনি মা দে তিমন্নমে রাদ্দুগ মি দিনি ইরান গে দেখুনু গে তন্ত্রশেমি হামলা দিনি এগে তেরিয়ে বান্দর আব্বাস ইরানু বান্দরিং এ সরহদ্দ গুণ বান্দর আব্বাস সুসিমিনি দেহ নমসে লিমিটেড হামলা তেকে দেশ

0: আসসালামু আলাইকুম দুনিয়া কালি বাল্লম আদি আডোস সামুং এন দাওয়া এমহা বেফরুন নবেস মারহাবা দান দাওয়া দুনিয়া কালি গমি প্রোগ্রাম আয় কুমি বাদাল কলি আরওয়ান মুসা মতলব দুনিয়া কালি গমি প্রোগ্রাম গ আরমে বালাল মাহমজে ফামিওয়ানি হুরমুজ কন্ডোলি গ আমেরিকা ইয়া ইরান হামলা বাদাল তক হামলা তক বাদাল করুম মিমাউলু আদ মিমাউলু গ সামনে তাফসীর দে বানি আরমে গ নদিস মাহমুদ জাওয়াদ ইউসুফ জাওয়াদ মারহাবা গে তো হুরমুজ কন্ডোলি গ ইরান আমেরিকা মিওয়ানি মিহার হামলা তক বদে বাদাল কো ফা আরমে না মি হাবর ফতরা ফাসিলাত তক মি কং গিং বদে মি কিহিনে হিগা দিয়ে কামে তো আদি কিহা মিমবর গে হামলা থেকে তুমি বদল করে গে মি দিয়ে
1: বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মি গে আনে ফাকলেন জি কামকি মি মি আর হামলা তো ভক্তি কো তো হুটা দি তামি আর গাগনক দেবতা দুকফ গাগনক বাদা কো মে মাস্তস মি বনি মি আ এদ হামলা তো হুটা দি তা দেন ভক্তি কো তো হুটা দা মি অননি ফরতম হুটা দি দেমস্তুয়া নুনি দেবতা গেদ সরি ওর বড় দেহাফতায় হুটা ইদিন এই ফাহুম মি আমেরিকা রাইস ইনজার দেবী হামলা তো ফাশান কমিস এন ওস এখন ঘুরে ফেন নয় দে রদ্দু গে ইরান ওস পুরো নীতি মান্ন হামলা তো ফাশাফিয়া বারো তিমান্ন মেস বারো বর্গ দে রদ্দু দেয় নামে দেন এক এক সব থাকা গুড়ি গেন আমেরিকা কমিস হামলা তো ফিশ ফেন নেই দেন বরাবড় বিরু দেখ কই বরাবড় মিহিং হাদাফিয়া মিহিং হাদা নামে ইরান দুবা দা নামে ইরান গাহদোর ফুন্ডা দা নামে দেন ইংসরা বরবাহাতুকে বিরু তাক দেখুন তাকা এক কবেস ইরানু অতি আমা ইরানু গাজুমুগা এম বেগেন আমেরিকা কবেস মাগান ফুরসু তাকে লিমিটেশন তাকে হুরি আসু এম বিমা হামলা তা ফিশ ফেন নে দেন এহেন হুটা আমি

0: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফাবে ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলুকাল খালকা ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ মানে হামাকে শওয়ারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালকতাকুম ফাদাউম গকুরিগা ফতলিউবিয়ে এই লাউহুল মাহফুজ এফওয়ানি একালাং হযরতুকা আরশ মাতিগাই
1: মি দিবেহিরাজ্যগড় দিবেহিরাজ্যগড় ফতি হাতরগড়ি তিরিস হ্যাঁ মিনিট কমি গেনেস্তেনি মিরেগ ফতিস নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ